ব্যাপি মনে মার কবন সিদ্ধ থাপি কবন সো মুন জো মন মারে মন কো মার কহো কিস তারে রহাও মন অন্তর বোলে সব কোই।